ব্রহ্ম নিত্যমুক্ত এবং মায়াতীত, তথাপি সে মায়া সহিত ক্রীড়া করতে জীবঙ্কর সূক্ষ্ম শরীর ও সুপ্ত কর্ম সংস্কার জাগ্রত হুয়ে। অসংখ্য জীব তাঙ্কঠারু জাত ও তাঙ্কদ্বারা শাসিত, সবু জীবঙ্ক মধ্যে ব্রহ্ম সমান ভাবরে বিরাজিত। জীব মায়াবশত অবিদ্যাকু আলিঙ্গন করি ইন্দ্রিয়াদি গুণজাত পদার্থরে আত্মাভিমান করি বসে এবং সংসারর জন্ম মৃত্যু চক্ররে ঘুরি বুলুথায়। মায়াকু অতিক্রম কলে জীব ব্রহ্মস্বরূপরে অধিষ্ঠিত হুয়ে।

আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন ভারত গৌরব দাস। শ্রীক্ষেত্র পুরীণ গলাকাল রাতে চতুর্ধামূর্তি গুণ্ডিচা মন্দির আড়প মণ্ডপকে বিজে হইছন। সেবকমানে রথারূঢ় মহাপুরুষমানঙ্কু গোটি পহণ্ডিতে নেইকরি জন্মবেদীতে অধিষ্ঠিত করিছন। আইষ্ঠানু ভক্তমানে মহাপুরুষমানঙ্কু গুণ্ডিচা মন্দির দর্শন করবার সহিতে আড়প অভড়া পাইবার সৌভাগ্য লাভ করবে। শ্রীমন্দির প্রশাসন তরফ নীতি নির্ঘণ্ট অনুসারে আইজ সকাল ধূপ 10:30 নু 12 আউ ভোগমণ্ডপ দিনর 12:30 নু 1:30 ভিতরে শেষ হওয়া। ইতা ঋতুর ভক্তমানে আনন্দ বজার ন মহাপ্রসাদ পাইপারবে। গুণ্ডিচা মন্দির ন ভক্তমানকর শৃঙ্খলিত দর্শন লাগি প্রশাসন তরফ সবু প্রকার বন্দোবস্ত করাইছে। সংসদর মৌসুমী অধিবেশন আগুন আজ কেন্দ্র সরকার সবু রাজনৈতিক দলের নেতা বৈঠক রেখেছেন। বৈঠকটি সরকার সংসদর দুই গৃহকে ঠিকভাবে পরিচালনা করবারটাকে সুনিশ্চিত করবার লাগি সবু রাজনৈতিক দলের সহযোগ মাগবে। ইন জনাই দিয়া যাইপারে যে আইবাকাল নু সংসদর মৌসুমী অধিবেশন মূলহিকরি অগস্ট 13 তক চালবা। কেন্দুঝর সেবা ফাউন্ডেসন সংগঠনর 50 বাক শ্রবণ শক্তি বাধিত বাড়িকা আউ দিব্যাঙ্গ ব্যক্তি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কু গলাকাল তাঙ্কর সরকারি বাসভবন ভেটিছন। মুখ্যমন্ত্রী শ্রী মাঝি সংগঠনর কর্মকর্তা আউ বাড়িকা মানুষ পরামর্শ দিয়ে রাইজে থিবা দিব্যাঙ্গ পিলামানঙ্কু সরকারঙ্কর তরফু।

0: এবং রাতে 9:30 সংসদ কে সমক্ষ মুদ্দে এই তিনোটি কার্যক্রম রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্র এবং রাতে 10:00 শুনেপারে নাটক বাইশি পাহাচ রচনা রজত কুমার কর প্রযোজনা রমাপদ নন্দ কার্যক্রম রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র এই আজর কার্যক্রম সূচনা আকাশবাণী সম্বলপুর কিছু সময় মধ্যে শুনেপারে আঞ্চলিক সম্বাদ রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র
1: আম পরম্পরা আম কলা সংস্কৃতি আকাশবাণী হি রাখিছে সাইতি
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
3: জুয়াঙ্গ ও সান্তাঙ্কঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যায়

হেলো অনুরোধ আজর কার্যক্রমক আমার অগণিত শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জনাই স্বাগত করুছু। উপস্থাপনা দায়িত্বরে মু সন্ধ্যারাণী পৃষ্টি, বৈষয়িক সহায়তা করছেন সত্যরঞ্জন পণ্ডা এবং অজয় কুমার সাহু। এই কার্যক্রমে সামিল হওয়া ফোন করুন 0663-2411-231 এবং 0663-2411-240 নম্বরের।

0: शेरू आगे चल, आज का ये दिन कल बन जाएगा कल।
1: हेलो आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम।
2: हेलो आज्ञा नमस्कार।
1: नमस्कार आज्ञा, किए कहते केनु कहते पहला आपणकर परिचय दे दोन।
2: मुलिसरानो कहूछे भेड़न ब्लॉक बरगढ़ जिला 55 पंचबिहार।
1: हाँ पंचानन आज्ञा, बहुत बहुत स्वागत है आज हेलो अनुरोध कार्यक्रम के। आ केनता अछन को
2: आज्ञा?
1: केनता अछन आज्ञा? দেখুন কাহিঁ কেতে দূর শ্রোতা মানে আমাকে ফোন করুছন, কাহিঁ ছত্তিশগড় হেলা আউ বাহারু বি মধ্যপ্রদেশ হেলা, এমনি বাহার জায়গা নু বি আমাকে ফোন করুছন। বহুত খুশি লাগছে সেমানকর সাথে কথা লাগলে। তো আমি তো সবুদিনিয়া লোক। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, তো কেনতা আপনকর খবর কানা, গাঁর খবর কানা, আউ ঘর পরিবার কেনতা আছেন সবে?
2: পরিবার সব অছন, হেলা খালি বর্ষা হচ্ছে, এটা বর্ষা লগে তো হুতলা এটা।
1: আচ্ছা আচ্ছা,
2: আজি টিকে কমিছে।
1: হ্যাঁ
2: প্রকৃতির
1: পরিবর্তন, পরিবেশ পরিবর্তন কেনতা হয়ে যাচ্ছে, সেগে ঠিক টাইম বর্ষা বি নাই পারবার, আলে কেতনি কেতে হয়ে যাচ্ছে, বন্যা বাত্যা আসি যাচ্ছে পুরা। তো সেগে আমি বি টিকি ধ্যান দেবার অছে, আমার পরিবেশ কেনতা ঠিক সে রহিপারবা, সেগে আমি বি সচেতন হবার কথা। বঢ়িয়া সমিয়া কে বঢ়িয়া গীত টে শুনুছন আপন নাই? ঠিক আছে, তো সবে মিশিকি শুনবা হেনা গীত নিশ্চিত ভাবে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত শুনবার কে ডাকি দিবে নাই সে না মানে কহুন কহুন।
2: ঠিক আছে, না মানে কহুছে আমার শ্রোতা মানে।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
2: আমার লুইসিরা র বহুলু বেহেরা অশোক ঝাকর ভাগীরথী হোতা ভগবানা মন্ডকি বিপিন মন্ডকি উপেন্দ্র ঝাকর মহলাকোটা রবীন্দ্রনাথ মেহের সেবারাম মেহের শঙ্কর মেহের মুরলী মেহের গোবিন্দ মেহের দেবরাজ মেহের যশবন্ত পাইক উপেন্দ্র সোনা তেজরাম দ্বীপ লক্ষ্মীনারায়ণ বাগ প্রশান্ত খমারি পুষ্পাঞ্জলি খমারি পুষ্পাঞ্জলি মেহের

টঙ্কা ততে সলাম ই সিনেমার ইগীতটা শুনুন গাইছেন বিষ্ণুমোহন কবি আউ অসীমা পণ্ডা গীতিকার নির্মল নায়ক সঙ্গীতকার অভিজিৎ মজুমদার।

শুনুথিলি উদিত নারায়ণ আশা ভোঁসলে আর অলকা ইয়াগ্নিক গাইতেবার গীতটা ইয়াদে কার্যক্রমের শেষে শুনুন উদিত নারায়ণ গাইতেবার এই গীতটা সিনেমা মুঝসে দোস্তি করো কিনা।

শ্রোতা বন্ধু, এই অষাঢ় মাসটা আইলে মনে মনে উষতে উঠেছন ছুয়ানু বুড়া। দ্বিতীয় যাত্রা কহু কি রথযাত্রা কহু, তার ভিন্নে গোটে উষ্ণা কি দেখবাকে মিলছে। ই রথর কথা কহিলে সোরেসি গোটে আমার ফালর সুন্দর পরম্পরা রথ ছিয়া, আজ তার বাবদে কথা হেমা। ইহাদে শুনুন দাগ সিনমারি গীতটা। গীতটাকে গাইছেন কিশোর কুমার, লিখিছেন সাহির আর সুরেশ, অজিছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতাবন্ধু, পুরাণে লেখা হয়েছে, দোলিত দোলগোবিন্দম চাবিত মধুসূদনম রথিত বামনম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। ইতার ভাবটা হল ফগুন পুণীতি দোল বিমানতে মহাপুরু বৈশাখে চাপ খেলা বেলে মধুসূদন মহাপুরু আর রথে কলা বামন রূপী জগন্নাথকে দর্শন কলে জীব মুক্তি পাইসি। ই বিশ্বাস ঘিচি আনসি সমকু রথ ইত্যাদি ন মহাপুরু নিকে। হেন্তা ঘরে নূয়া করে জন্ম হইতার ছুয়াকে মহাপুরু পাহাতলে সঁপি দিয়ে তার সব মন আসিবার গোটে নিয়ারা রীতিনীতি আমার পশ্চিম ওড়িশাতে দেখবারকে মিলসি। ই রথ যাত্রার সময়াতি ইয়াদে আসুন শুনমা সিনেমা অভিমান গীতটা গাইছেন লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি, লিখিছেন মঞ্জুরু সুরেশ, জিছেন এস টি বর্মন।

শ্রোতা বন্ধু, রথযাত্রা বলি করি খালি নুহেসে আমার তিহার সঙ্গে জুড়ি হয়ে করে রহিতেছে আমার সমকালীন বিশ্বাস আর জীবনকে কুটুম্ব সিয়া হসি খুশি করে গহকি দি যে বারধারা হেলে বস্তুবাদী হই ঘায়ে ঘায়ে আমি নিজের এন্তা সুন্দর কথা মানুষ হেতাবার ভিলে আসুন সবে মিশি করি আমার বোধে যেতকি হয়ে পারবা আমার এন্তা রীতিরেকমাকে বচাবার চেষ্টা করমা। কার্যক্রম শেষে শুনুন কুদরত সিনমার গীতটা গাইছেন লতা মঙ্গেশকর, লিখেছেন মজরু, সুরে সজেছেন আরটি বর্মণ।

বেটি নেল রে, ইমামর হল দিগি না কিয়ে বেটি নেল রে। এই গীতটা যেতেবেলে মু গাইলি, গোটে অনুভূতি কবি মতো বহুত খুশি লাগিলা। ফার্স্ট গাইলি, ছোটটে থিলি তো অডিয়েন্স পুরা বহুত খুশি কি তাড়ি মারিলে, আ মানে খুশিরে পয়সা যে দেইথিলে মতো সেইটা হি মু মতো সেতেবেলে ছোট থিলি, মতো বহুত খুশি লাগিলা। আ মানে অডিয়েন্স বহুত অ্যাপ্রিসিয়েট করিলে।

0: কথান ভিতাম বিচার নানার হলে নাম এরত যে একাবদ নামে লাগান নামে সমাজকে লাগান ভল দু আকাত্থাবন আগলি আগলি হত হলে কথা মানজা যে নামে যেন অনটা ধনী সংস্কৃতির আচা নামে যেন রীতিনীতি পরম্পরা রাচা আদান নাম মদ্রচত হন্য কথা মারলি দিন আদান ভি নাম আহত হলে যেই পুনা পুনা কথা বার আর পাচ্চাবন যদি নাম মদ্রচত হলে একাবন পুনা যে আদানি বলদাত তেঙ্গাগে হলে নামে এই সম্প্রদায়ের গুঠিয়ার একানিকি তাম চালরালিয়ার একানিকি তামে সামাজিক যেন পরম্পরা রাচা জন্মারকান্তি খিনাতক যাহা ভি ঘটালি নামে জিয়ানু আদান যেন নাম এরাল দাত আ কথান বন্ধি আলোচনা কামনা জরুরি দু আর হন্যে এরত হলে সাঁসারবন যদি আগলি হওয়া গে লাগান হলে অনটা কুকুস গে লাগান অনটা কুকায় অনটা হি দরকার খাতরি আর হন্যে নামে ব্যঞ্জনা হাজনা গে নামে কুণা সম্প্রদায়ের গে ভি অনটা পরম্পরা রাই আদান নাম যেতে মানা আলদাত আর আদগে হিসাব নু নাম আকুন্ত ভি চারাল আলদাত আর হ ইদান হি এরা খাতরালি যে যেতেবেলে আদাদ সামিয়া ধীরে ধীরে পরিবর্তন মাঞ্চকিছি নাম ভি পরিবর্তন মানাল দাত আর একানিকি নামে আকুন্তা উল্লানু নাম ভিড়রত আর দূসরা আলারগে লেখা নাম ভি একানিকি নামে সংস্কৃতি পরম্পরা মদ হন্যে জাক জমক মানো আ কথা নিয়ে এরাল দাত হলে ইদান নামে জরুর রাহানা কথা যে নামে পহলে নামে পুরখার গুটি একানিকি নামে সংস্কৃতি বন নামে চালি চলন বন নামে রীতিনীতি বন ই কাচার আদানি আনা জরুরি দু হলে হন্যে এরত হলে তা কেতনি কেতি কথা আতলি আর হুরমি কথা বনিসান নাম আলোচনা পলদাত কামাগে হলে কথা মানজা নামে যেন ব্যঞ্জনা পরম্পরা অনটা আতলি নামে কুণার গুটি একানিকি ব্যঞ্জনার একানিকি ব্যঞ্জামানি একানিকি অনটা কুকায়বন ঠিক কামনার আর ব্যঞ্জনা হাজনার আ কথা বনি না আলোচনা কামত আউ ইদগে লাগান জহকিরি আলোচনা কামাগে লাগানি না এম মেহকাদম সুনাখাঁড় তারতি অনটা বন্ধুরিন আর তেঙ্গর তামে নিজের পরিচয় আর ই নামে ব্যঞ্জনা কা ব্যঞ্জনা কথাবন টিকি আলোচনা নানর তা অনুরোধ কামন ই আজ্ঞা ঘারিন জুহার নিম ইন্না বার্চকার আকাশ গানিগে আউ নামে ই মাক্কাপুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু নিম সময় চিস্কার আদগে লাগান হেলে পহেলা নিমে পরিচয় বন চিওর লাগর আর একানিকি নামে কুণা সম্প্রদায়ের গুঠিয়ার ব্যঞ্জনার হাজরনার একানে নামে পুরখার কামালিয়ার আর ধীরে ধীরে একানিকি ইদাত পরিবর্তন মাঞ্জা কানিয়া কুকায় অনটা আড়পাগে অন্দরর যে একানে হিসাব নু আদাদ মুলি মানি আর আকানিয়া কুকায় বদ আবর কুকসি আড়পানু মাংখনার আকাত্থাবন আলোচনা নানত তা পহেলা নিমে পরিচয় বন টিকে চিওর লাগর
1: ইন্না এমহায় কুটনিয়া বিরসাপাড়া তিন বার্চকাদাম এম নামে মঞ্চা কোড়ো ধনুয়ার
0: আচ্ছা হলে ইন্নতা ই কার্যক্রম নু নিন বার্চকাদার হলে নামে ই যেন কুণার জন্মারকান্তি খিনাতক যাহা রীতিনীতি আতলি যেতি গুঠি কার্যক্রম কা কার্যগুঠি মানালি আনু তার নাম সামিল মানাল দাত আর নামে জিয়াবন আগলি হুয়াল দাত হলে হন্যে এরত হলে তা অঞ্জুকু কার্যক্রম গুঠি মানালি নামে জিয়ানু গুঠি একলা ষঠি উঠিয়াড়িন্তি মৌলিক আমিকি খিনাতক গঙ্গাঘাটি কানাতক ভিল নাম সাংস্কৃতিক নামে কার্যক্রম আতলি আনু ভি গীতু পাড়াল দাত নানাল দাত ভি অলহাল দাত ভি অনেক কথা মানালি তা আজকে ভিতরে ওটা মানালি ব্যঞ্জা তা ই ব্যঞ্জা বাবদ নু নাম আলোচনা নানত নামে কুণা আলার প্রকৃতির যেতবে পুরখার ব্যঞ্জরালিয়ার নামে আগলিন্তি একানে পরম্পরা বদ রাচা হু কথা বন টিকে তেঙ্গর
1: নামা ব্যঞ্জা সৃষ্টি যেতবে মঞ্চা জঙ্গল নু রাইকি হি নাহা আয়াং বাং জামার সৃষ্টি ওটা নাঞ্চার যে নাম এনে আড়াই পাকা এসকে রোত হলে নাম সমাজ নু একাশে নাম গন্তি নু বারত আর একাদ ওটা ভোল মানো আ চিজবন নাম ওটা চিন্তা কামত বাচার আর জঙ্গল নু আর ওটা বৈটকি নাঞ্চার আর গুচা পাঞ্চেটা পাড়ান্তিন ওটা ওটা আল মেহার আর আসান ওটা আর ওটা বহুত কিছু বিচার নাঞ্জার যে নাম এসকে কাম এন্নেন রোদ কথলে দুনিয়া মা চালরি নাম ওটা গুছা কিছু ওটা বন্ধুবাস জোড় দাত বাচার আর আর ওটা বন্ধুবাস জোড়িয়ার যে এসকে বন্ধুবাস জোড়ত রা মাঝিয়ার ওটা রোর হেসার ওটা রোর তারপরে টপ্পার রোর কুজরার রোর এনে হিকি পান্নার রোর এনে হিকি ওটা পাঁচ বন্ধু মাঞ্জার আর আর বন্ধুবাস জোড়ত বাচার একার গি হেসার গি তা বন্ধুবাস মা মানি টপ্পার গিদি অলগা রঈদ মাঝে

0: কি দলগা রই হলে আর এর হেসার মাঝিয়ার বন্ধুবাস জোড়ো হেসার কুজরারিন হি জোড়ো এনে কাইকরি কন্ডা কানিয়া কামচার কানিয়া কামচার আসান বাজার যে কানিয়া তা কামচকাত গানিয়া হাত দু বচ্চর নাহাই আর জুড়ি পাতি কা ভলমন্দ কাছনেখরার আর এমহায় সবুদিন গি লাগেন চিরদিন গি লাগান এমহায় এম জুড়ি পাতি রোম এমান বেঞ্জা বাচার হলে পাঁচ পাড়ান তিন বন্ধুর যেন বার্চকাচার আ বন্ধুর বাচার যে নাম বেঞ্জো তেস্কে গুজা মড়ওয়া কামত মড়ওয়া কামত আ মড়ওয়ানু এঁদের এঁদের মান্নু লাগো আর বাচার যে হালা বাবু গুজা বুড়িয়া হন্টা ধারা জামা মান্নুন টিকে টিকে ছপা কেরার মাদি মান্নুন ছপচার যে আন্নু গুরো সুরখা আন্তিন আরু আরু দুসরা মান্নুন ছপা কেরার বিজা মান্নুন ছপচার যে আন্নু হে সুরখা আঙ্গে আর বাচার যে মাদি মানু কুকা হাদ্দু আর বিজা মানু কুকো হাদ্দুস কুকো হাদ্দুস বাচার আরু জোড়ে তা মান্নুন নাম চিঞ্চকাত আলে আর মঞ্জার নাম হয় সর্বসর্বা ইন্না আর ঘি বিঞ্জা মানো আন্নু আরো এঁদের এঁদের মান্নু আন্নু মক্কা মান্নু জাম্বু ডাড়া ইবড়ান যেতে ওটাদান গড্ডার নুই এটা কাল্লা কামচার আরু নুই এটা মান্নু বেদ্যার আরু কাল্লা কামচার আরু আদান গড্ডার আ মড়ওয়ানু বেঞ্জা মঞ্চা হলে আর মঞ্জার মাদি মান্নু আরু নাহায় বিজা মান্নু গি বন্ধু মঞ্চার কেরার বাকি আরু নাহায় মক্কা মান্নু জম্বু আর বিভিন্ন প্রকার মান্নু আর সাক্ষী রাচার ই হাদ্দু জোড়ে রিন বেঞ্জত বুলি করি
1: হুম হুম
0: তো আকুন ভি নাহায় বন্ধু দরকার নামা হিসাব নু আ পরম্পরা নাহায় সংস্কৃতি এরা আরু আকুন তক ভি নাম ওটা এরা এরা যে এই প্রকার ওটা হাদু বচ্চন বেঞ্জত সভা মানো কেন সংস্কৃতি বাঢ়্র বুলিকরি বহুত চিন্তাধারা রই আগলি শিক্ষিত মাল্লারুর আয়াং বাং নাহায় আদারতি কুণ্ডতি পোসিয়ার আরু টিকে টিকে পাঠ সাঠ পড়তাচার আর বহুত কিছি নামান আগলিগে বাড়াবাচার
1: হ্যাঁ ইদান তা তেঙ্কার যে নাম নিম যেমন আলোচনা নানাল কাজ যে বেঞ্জাওনটা মানুষকুন মাড়ুয়ানটা কামদাত আর মাড়ুয়ানু একা একা মান্নুগুঠি লাগি একা থাবন তেঙ্কার তা ইদাদ কানিয়া কুকা ঘরে আড়পানু হি মানি আর বরকুকো সিয়াড়পানু হি মানি কা অনটা খালি বরকুকো সিয়াড়পানু
0: বললা জোড়ে নুন মানি
1: হুম
0: জোড়ে নুন মানি
1: হলে জোড়ে নু হি হু জোড়ে মান্নু দু লাগি
0: জোড়ে মান্নু লাগো
1: আচ্ছা হলে মাদি মান্নু কানিয়া কুকায়
0: কানিয়া কুকা
1: আর বিজা মান্নু নামে বরকুকোস বলি কি তেঙ্কার
0: হুম
1: আজকে লাগান আ পরম্পরা বন নাম হিতুয়াল দাত আর আকুন জাকর ভি মারুয়ানটা যেতে কামকুন ই মান্নুগুঠিন নাম অন্দরাল দাত হায় কামাল্লা হ্যাঁ এটা তো বঢ়িয়া জিনিস ওটা দেখার তা নামে প্রকৃতি গানে যেহেতু নামে জিয়া বোধ জড়রা আর আতিলি আ প্রকৃতি আ মান্নু মাস আ আম্মু আ আথা আকুন তক ভি লাগালি হেলে অন্টা কথা নিমেস্তি আকুন আহা গিয়ে লাগাম মেনম যে ই বেঞ্জরনা যেন অন্টা সিস্টম আতিলি নামে কুণা সম্প্রদায়ের নু আগলি নামে কুণার গুটি একানিকি বেঞ্জরা লিয়ার কানিয়া কুকাই তারা বর্তিয়া কা লিয়ার কা কানিয়া কুকাই মন অন্দরিকি নামে আড়পাশান বরকুকো সিয়ারপাশান বেঞ্জা লিয়ার হু কথান টিকে তেঙ্গর কানিয়া ঠাব একানে কামালিয়ার পহলে
0: হই আর ধরা বন্ধু বাসনটা বেদ্দা লিয়ার হাদু সন্টা জোয়ান মঞ্জাস কেরাস হাদু দন্টা জোয়ান মঞ্জা গেরা হালে আর ইন্দা জুড়িপতি নানো জুড়িপতি কামচকুন কেন দুনিয়া নু নাহায় জনসংখ্যা মানো হালে দুনিয়া মানে বাড়তে কো ই চিন্তা কামচার আরু আর কানিয়া কামা কেরার কানিয়া কামচার অন্ধ্রার বেঞ্জার আর ঘি বেঞ্জা মঞ্চা আরু আস্তিন ইয়া জনসংখ্যা বাড়তে কেরা
1: হুদাত জনসংখ্যা দু কিন্তু নামে যেন কুণা সম্প্রদায়ের গুঠিয়ার যেন বেঞ্জরা লিয়ার আর তাঙ্কে সিস্টম বোধেক কানে রাচা পহলা কালিয়ার অন্টা কুকা অন্টা আতিলি বন্ধুবাস তার্তি কা নেখে নামে নিজর আলার আর গে তার্তি খবর বার আলিয়া কা ইর বেদ্দা লিয়ার ঠিক মঞ্জা হলে ইশান ওটা আতলি বাচার হলে একানিগিরি তামে তারা কাল ইয়ার পহেলা
0: হই তাম ধারা না হয় যে পরম্পরা রই
1: হুম
0: একাশনটা হাত দুই ইয়ার ই হাত দু সি জুয়ান তারা সাহসী তাহলে তুম্বা সট্টা ছাতা অন্টা বিটি অন্টা ধারা আর কাল ইয়ার কানিয়া কামাগে যেতে ডিহি পাড়ানু অন্টা অন্টা না হয় জাতি বন্ধু রা নাই তাহলে আর ইন পাবু এদনাই যে বাবু ইশানটা হাত দু সন্টা তালা বহুত ভোল তাহায় চাষো বাসো কা বিভিন্ন কাম নু আর বঢ়িয়া লা হলে আ হাদু দণ্ডা জোয়ান মঞ্চ কিছি ধরা মঝিয়ার সঙ্গে কুজরা সঙ্গে টোপার সান ହେଲେ ଆ ହାଦୁ ଗନେ ଜୁଡ଼ି କାମତ ନେ ହେଲେ।

0: এই বাবুসকে বানে মানু হলে আতারতি খবর দবর বারো এরা বারা নাম কোত কমসে কম আগলিতে 5 বর্ষ নু কানিয়া কামালিয়ার বুয়া গুঠিয়ার যে নাম হয় 5 বর্ষ তো কানিয়া রালিয়া ইন্যান এলা মারই তো আ হিসাব নু কর এরর বারর হুঁদুল ছোটে পাহি আন্তিন তামান মেহর আধি ছোটে পাহি আন্তিন বারর আর কুকস কেড়পা নু বোর যে এম হায় কুকসিন এরকাম কাড়পা পালিন এরকাম এম হায় জামা ঠিক রই এম ইন্না কানিয়া হাদ্দু চোম তো আগে আর মেহর আগে আরুনটা পাহি নামায় ধারা তুম্বা সট্টা ছাতা বিটি ই বন ধারা আরু বারকে তো আদান ধারর কোর আসান জোহার ঝাকার লাগোর যে এম ওমকা পাড়ান্তাম তুম্বা সট্টা অন্দরকাদাম যে ইন্না নিমহাসান ডেরচকাম ইন্নান্তিন এমহায় বহোকা হেড়ো আবত এমহায় মানক কথা যদি ফাইনাল মঞ্জাকে রাহাল বুলিকরি পাবনু এসকে বার্চকার নেরু এদরাকার কা বিচ্ছি এরকার কে গাছন বান্ডো খান্ডিয়া আপনার সত্যেঙ্গা মালা হলে হাদু বচ্চর গে লাগো বুলিকরি আদান আর মেন নাই আ বন্ধুর হলে সত্যুন কেরকির হলে সত্যেঙ্গর আর নুণো হলে নিজের হাদু গে লাগো বুলিকরি আর আসান কাচনে খেরনায় তারপরে আসান তাই মানে কি কথাবার্তা আর ফের বড়কুনিয়া ছোট কুণুয়া যেতেন মেহনায় আর ফাইনাল মঞ্চা হলে ফের বর্তিয়া মেহর যে বর্তিয়া নু ইয়াল অন্দ্রয় নিহা বর্তিয়া যেতকি ভি অন্দ্রয় আবদ আগে আগে তা যুগ নু হিসাব মাল্লারু হন্যান চালরালিয়ার আগে সাতলোক খালি কয় তহণে অন্দরকে একটা মুখিয়া বারস ওটা তুম্বা সোটার চেড়োস আর পৈদর আগে তা গাড়ি ঘোড়া মাল্লারু একনাথি কালিয়ার উহা মাহা আনসালিয়ার উহা মাহা কানিয়া অন্দরালিয়ার
1: হলে হুদান তা কর আর তেঙ্গর ফের কিরর বারর আর ওটা পিঁধানি ওটা রাচা হরনে নামে পরম্পরা হরনে রাচা কায়
0: হ্যাঁ রাচা দু আবদ বহুত পরে মঞ্চকিছি পিঁধানি
1: পহেলা মাল্লার রে
0: পহেলা মাল্লারু
1: ওহো
0: পিঁধানি মাল্লারু আলে আ চিজ বন এদের নাঞ্জার এরিয়ার যে ভল্লুকিয়ার গুঠি আর ওটা কুকায় হাদ্দু দাত্ত পুন্দ্র আবন ধারার কালিয়ার যে আদান চোর হাদ্দু গে আর নোনর মুজোর আর ই দিন নান্তি নেমা হাদ্দু মঞ্চা বন্ধুর গি হাদ্দু মঞ্চা আলে আ হাদ্দু গি মা বুয়ার হি বালিয়ার যে হইন নান্তি নেমা হাদ্দু বন্ধুর গি এখানু মঞ্চা কেরা
1: আচ্ছা
0: বারু আদান আগলি বাঢরালিয়ার
1: ইদার তা নামে এরা কেরার পাহি কেরার এরিয়ার আসান কথাবার্তা মান্নার হলে ওটা কথা এম ভি মেঞ্জকা দাম যে কানিয়া মৌলি বলি ওটা কথা আতিলি একাবোধ কানিয়া মৌলি আর হুবোধ একাবাকেন কামনার আর আ কানিয়া বন
0: হই আবোধ ওটা লগন মানি ছোটে বড়কা পাহি যেন বাল দান আ পাহি বন আর মেহর আর আদ মুঞ্জরা হলে ওটা আর হুঁদুল বারকে আর বিভিন্ন প্রকার সজতলি একান পুরম একান মা পুরম বুলিকরি আর ওটা আর ওটা তারিখ কাম নাই লাস্ট তারিখ আ তারিখ নু আর ওটা মেহর যে নিম বন্ধুর বারকে সোজ কিছি এম কেন্দ্রা যেতেন তন্দ্রকার মুঞ্জকাদার হন্যান ওটা সট্টানটা আর ছাতানটা ধারকে বারকে হলে আওলা আসান ফের 5 বন্ধুর অক্কর তাই কামর যে ইন্না নাম বন্ধুরিন মেহকা দাত ইন্না নামাগে লগন চিয়া খাতর লাস্ট ডেট তো আওলা অক্কর আর বোর যে হেলা বন্ধু এসকে এসকে বার্চকায় ভুল ভাটকা গুঠি এদের এদের পাচকি গুঠে তেঙ্গনাই আগ বড়া কাথা গুঠি নামা নুনা সতগি সত তেঙ্গা আদা নিন বারবার মেনাল কারোর একাস্তা বন্ধুর বার্চকার এসকে বার্চকার এসকে জোহার ঝাকার লাগকার হ্যাঁ মাল্লা এম ওটা গামপুরতি বার্চকাম সমলপুর গে যে গামপুরিয়া বন্ধুর জোহার তাই কানে সমলপুর গে তো আনে জোহার ঝাকার লাগোর আনতিন সুখমুল যেন রো আদ 7 রুপিয়া মুলিন তিন আর 7 রুপিয়া রাচা যে আর 7 রুপিয়া দিন নাতক চালরালি 7 রুপিয়া চোয় আগলি 10 খান্ডি হেসু হি চোয় বালিয়ার সুখমুল আন্ন মা ভাগ আজি ভাগ এনে আজি ঘি ভাগ মা ঘি ভাগ আর ওটা বিভিন্ন প্রকার আর ওটা তামায় হাদুন যাতনাচ কার নাই ক্ষুদ মুদ দুধ কামিগিরি তো আধি লাগানা আর ওটা এমা হি কিছি ক্ষণে বস্ত্র চোর হলে এম হি বহুত খুশি মানম সবুদিন হি লাগান হাদুন চেয়া লাগাল দাম বুলিকরি আর ওটা তেঙ্গনায়
1: আর হন্যে পরম্পরা
0: পরম্পরা চালরালি আতলি চালরালি কুন্ত হুই
1: আচ্ছা হলে হন্যে এরিয়ার কাপড়া লতা যেন চিয়ারিয়ার

শ্রোতা বন্ধু, যেমিতিকি আমি আলোচনা করুথিলে যে ব্যাংকর সেবা সমস্তঙ্ক পাই সহজরে উপলব্ধ নথিলা। থরে টিকে কল্পনা করন্তু, জনে কৃষকঙ্কু বিহন করিবাকু টঙ্কা দরকার, জনে বুরাকারকু তন্ত ও সুতা কিনিবাকু অর্থ দরকার, জনে ছোট দোকানী নিজ ব্যবসায় বড়াইবাকু চাহান্তি, কিন্তু সেমানঙ্ক পাই ব্যাংকর দ্বার সবুবেলে সহজরে খোলা নথিলা। তেণু এই অসমানতাকু কমাইবা পাই ব্যাংক জাতীয়করণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছিল। এর মুখ্য উদ্দেশ্য হল ব্যাংক সেবাকু গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছাইবা। কৃষক, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এপরিকি জনে বিদ্যার্থী তাঁর শিক্ষালাভ যেমিতি করে পারবে সেথিপাই মধ্য ঋণ যোগাইবা এবং দেশের আর্থিক বিকাশে সমস্ত সামিল করিবা। শ্রোতাবন্ধু, আর্থিক বিকাশ সেতবে হি সার্থক হুয়ে যেতবে তার সুবিধা সমাজের শেষ ধাড়ি থাকা লোকঙ্ক পাখক পৌঁছে। সেপা ব্যাংক জাতীয়করণ কু ভারতের আর্থিক ইতিহাসর এক মাইল খুঁট বলে কুহযায়। শ্রোতাবন্ধু, যে সুযোগ সমস্ত সমান সেঠারে হি প্রকৃত বিকাশর আরম্ভ হুয়ে। তাহলে ব্যাংক জাতীয়করণ পরে কণ কণ পরিবর্তন আসিলা এবং আজির ডিজিটাল যুগরে এর গুরুত্ব কণ? শ্রোতাবন্ধু, আপন মানে লক্ষ্য করে আজিকাল ছোটর বড় প্রায় সমস্ত ব্যাংক খাতা অরমা, সরকারি সহায়তা, পেনশন কিংবা ছাত্রবৃত্তি, অধিকাংশ ক্ষেত্রে ব্যাংক হি আমার ভরসা। গোটে কথা ভাবত, যদি সুরক্ষিত ভাবে টঙ্কা সঞ্চয় করিবার ব্যবস্থা নথা, তবে আমি আজি এতে নিশ্চিন্তরে পরিশ্রমর অর্থ জমা করতে কিপরি? তেণু ব্যাংক কেবল টঙ্কা রক্ষার স্থান নুহে, এ বিশ্বাসর প্রতীক। জনে কৃষকঙ্ক আশা, জনে যুব উদ্যোগীঙ্ক স্বপ্ন, জনে ছাত্রঙ্ক ভবিষ্যৎ এবং গোটে পরিবারর সুরক্ষা সহ ইয়া জড়িত। শ্রোতাবন্ধু, আজি সময় সহিত ব্যাংকিং ব্যবস্থায় মধ্যে অনেক পরিবর্তন আসিছে। গোটে সময় লা যেতবে ব্যাংকু যাই ঘণ্টা ঘণ্টা ধরে থাড়ি ছিড়া হওয়া পড়ুলা, মাত্র আজি পরিস্থিতি বহুত বদলি যাইছে। মোবাইল ফোনরে কিছু সেকেন্ড মধ্যে টঙ্কা পঠাই হচ্ছে, এটিএম র যেকোনসি সময়রে টঙ্কা উঠাই হচ্ছে। ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং আমার দৈনন্দিন জীবনকু বহুত সহজ করে দিয়েছে। হেলে শ্রোতাবন্ধু, প্রযুক্তি আমার জীবনকু সহজ করেছে সত, কিন্তু এহা সহিত সাবধানতা ও সচেতনতা খুব জরুরি। যেমিতিকি অজনা লিঙ্করে ক্লিক করিবা নাহিঁ, নিজের ওটিপি, পিন কিংবা পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করিবা নাহিঁ এবং সাইবর ঠকেইরু সতর্ক রহিবা, কারণ টিকিয়ে সতর্কতা আমাকু বড় ক্ষতির বঞ্চাই পারে। শ্রোতাবন্ধু, আমাকু লাগে সঞ্চয় বেশি টঙ্কা থিলে করা যায়, কিন্তু প্রকৃতরে সঞ্চয়ের অর্থ বেশি টঙ্কা জমা করিবা নহে, বরং নিয়মিত ভাবে টিকিয়ে টিকিয়ে সঞ্চয় করিবা। যেমিতি ছোট ছোট বুন্দা মিশি সমুদ্র সৃষ্টি হুয়ে, ঠিক সেহিপরি ছোট ছোট সঞ্চয় আগামী দিনরে বড় সহায়তা করে। তেবে শ্রোতাবন্ধু, ব্যাংক জাতীয়করণ দিবস কেবল আমাকু ইতিহাস গোটি ঘটনাকু মনে পকায় না, তাহা আমাকু শিখায় যে আর্থিক অগ্রগতি সেতবে সার্থক হুয়ে যেতবে তাহার সুফল সমাজের প্রত্যেক মানুষঙ্ক পাখকু পৌঁছে। তাহলে শ্রোতাবন্ধু, এহাতলা ব্যাংক জাতীয়করণ দিবস সম্পর্কিত এক সংক্ষেপরে আলোচনা। বর্তমান আসন্তু আজির শেষ গীতটি শুনিবা। কথাচিত্র গুলাল কণ্ঠ দিয়েছেন এবং গীত রচনা ও সঙ্গীত রচনা করেছেন পীয়ূষ মিশ্রা।

শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাই, তেণু কার্যক্রমটি এইটি শেষ করা হব। আশা করছি আজর কার্যক্রমটি আপনার নিশ্চয় ভাল লাগিব। আজর উপস্থাপনার লি মু আপনার যুবসাথী জয়াদেবী বাবু। নমস্কার।

আকাশবাণী সম্বলপুর শুনন্তু চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: ইমানে মানে কেনতা জানি না পারবার মুই বলছি বল দেখ তো
1: দুনিয়া কেনু কেনকে গলানো দাদা দেখো তো, আই মানে সে বিয়া করমু বিয়া করমু হউজন যে নাই কে।
0: আর শিক্ষা দেবাটা বি বহুত জরুরি হ্যাঁ।
1: হ্যাঁ
0: আর এটা আমি ভাবুছে তার মূল হচ্ছে শিক্ষার অভাব যেটা রহুছে, সেথিলাগি সব মানে এন্তা সব করুছন। আর নিজে যদি শিক্ষা পাইতে বলে ছুয়াকে সে শিক্ষাটা দেতে, কিন্তু এটা কেন কথা নিজে তো শিক্ষা নাই পাই, নিজে তো অন্ধারে অছ, ছুয়া মানকর লাগি উজালার বাট নাই ফিটাব, এটা গোটে কেন কথা নাই কেন।
1: সেমানকর হিসাবে কাণা বুঝিছ যে খালি ছুয়া রাঁধি রাঁধি বাড়ি জানলে হেলা, আর ঘরর কাম পুতা টিকে করিকি ক্ষেতর কাম কুমা খরচি পিকা পুকি হেলা কি কাদু কুদা কাম করি জানলে, এটা বড়ি শিক্ষা বলে ভাবি নুজন সে।
0: ও হেন্দা কেন কোয়েশ্চন বি কেন ও বেলে এটা সবুতু বহুত দুঃখর কথা। আর ইটাকে নিয়ে আমার সরকারকর বহুত যোজনা বি অছে, ও বহুত অভিযান বি চালিছে। দেখো আমার বেটি বচাও বেটি পড়াও অভিযান চালিছে, ও তার জরিয়ারে বহুত গুড়ে সংগঠন মানে বি অছন, ই কাম মানে সব করুছন, ও বহুত সচেতনতা করুছন। তারপরে অঙ্গনবাড়ি কর্মী মানে বি অছন, সচেতনতা করুছন, ও ব্যাপক মাত্রার এই সব সচেতনতা করা যাচ্ছে। সরকারি স্তরের বি তার সচেতনতা করা যাচ্ছে, যেন সমাজ কল্যাণ বিভাগ অছে সেমানে বি তার উপরে কাম করুছন।
1: আর হেতিলে দণ্ড বি অছে দাদা।
0: হ্যাঁ দণ্ড বি অছে,
1: সে বৈকুণ্ঠ তো চুয়ার ব্যাঙ্ক বাগি রয়েছে, কেন করবো
0: তাকে বুদ্ধি বুদ্ধি বতাবার পড়বা যে
1: টিকে তুমি
0: সে আমার কৃষি সংসার শুনছি কি নেই, কৃষি সংসার শুনছি কি নেই,
1: নেই নেই রেডিও রকিছে রকিছে শুনছি
0: বলে
1: আজকে কেন শোনামা বলছ।
0: হ্যাঁ হ্যাঁ এটা টিকে শুনে দেওয়া বলে নাই গে, সে শিখবা জানবা
1: যে আজকে তো সঙ্গীত রূপক নাই গে।
0: হ্যাঁ
1: বলে আজকে সঙ্গীত রূপক না হচ্ছে আমার ঘাত।
0: আচ্ছা
1: আউ এটাকে লিখিছন ডক্টর দ্বারিকানাথ নায়ক, আউ সঙ্গীত দিয়েছন প্রফুল্ল কুমার মিত্র, আউ বনেইছন সন্তোষ পিং।
0: বেলে শুনো সিনা
1: যো শুনমা যো
0: শুনো।

0: হেন পাইন দৌথা ই তোর মুনুষটা ভুকে শুষে কেতে বেলু আসিকি ঘরে বইছে যে সে আড়কে নিঘা নেই
1: ই ঘরে হচ্ছে তো আইছ গো
0: চুপ কর জবাব দৌছে ক্ষেত খোলা থি খটব কাদো থি লটপটে দিহিকে কাদো করব আর তুই অছুচে ঘরে থাই গোবো গোবো খাইবু নেই কায়ে কপাল ধরিকি জনম হেলু যে কে জানে রে বুয়া তোর কুলটাকে ভরি নে পারলু
1: হেনতা কাছে কহুছ গো
0: দেখ যাও তোর মাইঝি জীবন আর বছর দুয়ে যদির এনতা ছিনা ছিনা গলা নেই বলে জানি থা হাত ধরি খিড়খিড়েই নেমি তোর মা ঘরকে

0: হয় গো কাকি, কেনতা তোর দেহটা নসলা নসলা লেখেন দিশুছে?
1: দামদর, তুই তো পুত্রা লেখে আউগা, ফির স্কুলে পাঠ পড়ুছু, তোতে কাণা লুকামিরে? আজকালি ইতাক নিয়ত বনে নাই লাগবার, মোর কপাল ফোটাজি ছুয়া পুতাটি গলে নাই হেলা, হেতি লাগি বলুছু কেতে গালি কেতে মারপিট।
0: হ্যাঁ, মোর ককা তোর উপরে হাত উঠাউছে।
1: কলে কলে কো রে, কলে কলে কো, তোর ককার মনুষ বনিয়া ধীরে ধীরে নষ্ট হয়ে যাওছে। জানিছ এই বয়সে পরে মুই মোর বানু 50,000 টাকা আনমি, আহ ইতাকু দেমি যে ইয়ে কাঁকাণা ঘিরবে আহ চাষ করবে, মুই কেতা করমি রে? এত কেটে পয়সা মোর বা কে নু আনবা?
0: ও ইনতা কথা

0: এতে নিচ্ছ সে গজপতি হয়ে সারা জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে পারে
1: তুমি ধৈর্য ধর মা যে পরিস্থিতিতে বাবাকে মুসলমান হওয়ার বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না মু কিছু জানে না সব প্রচার সব মন গড়া কথা
1: মা জগন্নাথঙ্ক পাই গজপতি অভিনয় করিগলে সেতরে তুমি এতে বিচলিত হয়ে পড়ছ কাহিকি
0: বোধ দেবা পাই আউ চেষ্টা কর না কুমার জাতি থরে গলে আউ ফেরে না সে মিলে ছ সে বি ধর্মী
1: মা
0: হ্যাঁ সেদিন মো মনা ন মানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে কিন্তু শেষে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে ছি ছি ছি ছি মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতি হরা পতিতর পত্নী হওয়া অপেক্ষা মৃত্যু হয়ে শেষ কর
1: মা বাবাঙ্কু ভুল পুছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে শেষে আমি বি সেয়া কলে তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিহ্নিবাকু চেষ্টা করি নতান্তে
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র তো পিতা মহা দিব্য সিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে সেইথিপাই সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত খোর্ধা ছাড়ি ঘুমুসারে আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইথান্ত মা ঘন ভঞ্জঙ্কর শুণিলি অভিমানে সে আউ ঘুমুসর ফেরু না ফেরি আসি ঘন ভঞ্জঙ্কর ঘুমুসর রাজগাদী নেওয়া মতো সে নারাজ
0: ও তুমি কোণ চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক ভাই গাদী ত্যাগ করা তুমি সিংহাসন দেবার সমস্ত আয়োজন লাগি ঘুমুসর ছাড়ি পুরীর পালিসাই উয়াসক আসিলি তুমি কিন্তু ভুলি না ভঞ্জভূমি আউ উপেন্দ্র ভঞ্জঙ্ক জাতি হেরা হয়ে তোমার বাবা গজপতি বংশর সমস্ত অধিকার হরাই বসিছন্তি এই তো তোমাই সুবর্ণ সুযোগ কুমার
1: মা গজপতি প্রতি কোণ তোমার মন বদলিব
0: না সে বি ধর্মী
1: না
0: পতিত
1: না সে তা নুহতি চবনর সুনদৃষ্টি জগন্নাথ বঞ্চাইবা মহারাজা যা করছেন সেপাই মো নিজকে ধন্য মনে করুচি
0: চুপ কর
1: বাবাঙ্কর ত্যাগ পাই মোর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে মু দুঃখ করিবেনি মা
0: কিন্তু কুমার তোমার সবু সমর্থন সত্ত্বে বি গজপতি পুরী মন্দিরে প্রবেশ করে পু না
1: মা
0: তেণু বর্তমান তোমার কর্তব্য জগন্নাথকে গজপতি কবলর মুকুড়াই আনবা শ্রীমন্দিরর সেবায়ত মানে তোমার হাতে জগন্নাথঙ্কর সেবা কার্য হেউ বলে ইচ্ছা করতে তাঁকর এই সদিচ্ছা হি হব তোমার গজপতি হবার প্রধান সহায়ক
1: তাহলে আমার স্বার্থ সাধন।

সেই বাইশি পাহাচ এ বিবি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুড় কাহাণীর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই।

জাতীয় সম্মান সংশোধন বিল বিল গৃহীত হলে রাষ্ট্রগীত জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকার সম্মান লাগি হবা কড়া নিয়ম লাগু। মহান স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডেকর জয়ন্তী অবসরে শ্রদ্ধাঞ্জলি জনালে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীক্ষেত্র আড়প মণ্ডপঠানে জন্মবেদীরে শ্রদ্ধালু মানুষ দর্শন দেউছন চতুর্ধামূর্তি। ওড়িশা সমুদ্র খণ্ডি দেইকিরি 160 কিলোমিটর লম্বা রামেশ্বর পারাদ্বীপ জাতীয় রাজপথ 8,000 কোটি নু এতকা টঙ্কা খরচাতি হবা তিয়ারি। মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি এবা ক্যাল রহবা বন্ধ। রাইজে থিবার স্নাতক মহাবিদ্যালয়মানকে না লেখা লাগি এবা ক্যাল ভারবা 2 নম্বর খেপ মেধা তালিকা। ওড়িশার সমৃদ্ধ কলা আর সাংস্কৃতিক ঐতিহ্যকে নেইকিরি ভুবনেশ্বর ঠানে মূল হেলা ঐতিহ্য কাহাণী কলা প্রদর্শনী। জম্মু কাশ্মীরর রাজৌরি আর পুঞ্চ জেলায় জবর বর্ষা লাগি হইতিবার ভূস্খলনতি 11 জনকর যাইছে জীবন। সেন্তা বয়ড পানতি ভাসি যাইকিরি নাগাল্যান্ডরে 9 জনকর হইছে মৃত্যু। ভারতর প্রতিরক্ষা রপ্তানি 2013-14 মসিহার 686 কোটি নু বড়িকিরি 2025-26 পৌঁছিলা 38,424 কোটি টঙ্কাকে। জর্ডানরে আমেরিকীয় সৈন্যমানকর হত্যার প্রতিশোধ নেবার লাগি আমেরিকা সেনা ইরানর অর্ধসামরিক ইসলামিক রিভলুশনারি গার্ড কর্পসকে করুছে আকাশমার্গ নু জোরদার বিমান আক্রমণ। লিথুয়ানিয়ার ভিলনিয়াস ঠানে অনুষ্ঠিত 37 নম্বর আন্তর্জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড 2024 ভারত জিতলা গোটে স্বর্ণ আর 3টা রৌপ্য পদক। সেন্তা উজবেকিস্তান রাজধানী তাস্কেন ঠানে হইতিবার 58 নম্বর আন্তর্জাতীয় রসায়ন বিজ্ঞান অলিম্পিয়াডে ভারত জিতলা 4টা স্বর্ণ পদক। ওড়িশারু দেবদত্ত প্রিয়দর্শী পাইলে স্বর্ণ পদক। বিজেতা মানুষ প্রধানমন্ত্রী জনালে শুভেচ্ছা। পহেলা ভারতীয় ভাবে জাপান ওপন ব্যাডমিন্টন টাইটল জিতিকিরি ইতিহাস বনালে ভারতর 2 থর অলিম্পিক বিজেতা পিভি সিন্ধু। আউ কিছু সময় আউতারু নিউইয়র্কর নিউ জার্সি স্টেডিয়াম ঠানে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ খেলা যিবা। চলতি বছর টাইটল হাসিল করবার লাগি আর্জেন্টিনা আর স্পেন ভিতরে হবা মোকাবিলা। ক্রিকেটরে এছেন ভারত ইংল্যান্ড পুরুষ দিনকিয়া সিরিজর শেষ ম্যাচ চালিছে লন্ডনর লর্ডস ঠানে। তাজা খবর লেখা যাবার তক ইংল্যান্ডর 387 রনর জবাবরে ম্যাচ জিতবার লাগি ভারতকে 64টা বলরে দরকার 124 রন, হাতে আর রহিছে 8টা উইকেট। এবার 24 ঘন্টা ভিতরে জবর বর্ষা হবা বলকরি সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সম্বলপুর নয়াপড়া কেন্দুঝর ময়ূরভঞ্জ জেলাকে জারি হেলা সতর্ক সূচনা। আজির মুখিয়া খবর প্রসারণ শেষ হেলা। জুহার।